আকাশবাণী বারিপদা আজি সোমবার উনিশশো অড়চাশ শতাব্দীর আষাঢ় এক দিন তদনুযায়ী ইংরাজী ২০২৪ মসিহা জুন মাস ২২ তারিখ আমার অগণিত প্রিয় শ্রোতাবন্ধু মানুষ প্রভাতী অভিনন্দন জনাই আরম্ভ করুছু আজির প্রাত তথা প্রথম অধিবেশন কার্যক্রম আমকেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে ১০২.৯ মেগাহার্জ যোগে স্টুডিও ঘটির সময় বর্তমান প্রাত ৫টা বাজি ৫৭ মিনিট।

শ্রোতা বন্ধু আপনমানে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শুণুছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে। বন্দনার এথরর কণ্ঠশিল্পী নমিতা আগরওয়াল কণ্ঠরে পুরাতন গীত রচনা।

0: ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇ ଆରମ୍ଭ କରୁଛୁ ଆଜିର ପରିକ୍ରମା କାର୍ଯ୍ୟକ୍ରମ। ମୁଁ ହେଉଛି ସତ୍ୟାନନ୍ଦ।
1: ମୁଁ ଜୟଶ୍ରୀ। ନମସ୍କାର।
0: শ্রোতা বন্ধু, আম অঞ্চলর কথা সমস্ত ভাল লাগে, নিজ অঞ্চলর বিকাশর কথা জাণিলে শুনিলে।
1: পরিবর্তন হেউছি বিকাশধারার অন্যতম মাধ্যম। যে অঞ্চলর বিকাশধারার লোক মানকর যেতে সহযোগ রহে, সে অঞ্চলর বিকাশধারা সেতিকি ত্বরান্বিত হয়ে থাকে। আপন মানে লক্ষ্য করুথিবে, পূর্বর সেই গাঁর নুয়াণিয়া

0: শ্রোতা বন্ধু, সময় সবুলে গতিশীল। আমি সে কথা চিন্তা কলা বেড়ক অনেক ঘটনা তথা অঘটন সবু আমরের ঘটি যাই থাকে। এই ঘটি যাওয়া ঘটনা সমূহক ঘটনা প্রবাহ ক্রমে সজাইকে নিয়ে আসছেন কল্যাণ কুমার সিনহা।
1: আজির ঘটনা প্রবাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মদিন নিজ মাটিরে পালন কলে, পাহাড়পুর গ্রামে জাহিরা পীঠে পূজার্চনা কলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং রায়রংপুর নূতন ইতিহাস রচিলা গোটিয়ে মঞ্চরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাজ্যবাসী উদ্বোধন দেলে। দেশর প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজর 68তম জন্মদিন নিজ মাটিরে শনিবার পালন করিছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং বিশিষ্ট ব্যক্তিমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্কু জন্মদিনর শুভেচ্ছা জনাইছন্তি। শনিবার পূর্বাহ্নরে রায়রংপুর বাসভবনরু রাষ্ট্রপতি বাহারিবা পরে রাস্তা পার্শ্বরে থিবা সমস্ত জনতা তাঙ্কু জন্মদিনর শুভেচ্ছা জনাইথিলে। সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি সেঠারে উপস্থিত ছুয়ামানঙ্ক নিকটকু যাই চকলেট বণ্টন করিথিলে। রাষ্ট্রপতিঙ্ক ঠারু চকলেট পাই ছুয়ামানে ও পরিবার লোকমানে খুব আনন্দিত হইথিলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ক গ্রাম পাহাড়পুরকু আসিথিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদিবাসী পুরুষ ও মহিলা পারম্পরিক পোশাক পিন্ধি সঙ্গীত বাদ্য ও নৃত্য করি প্রধানমন্ত্রীঙ্কু স্বাগত করিথিলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিঙ্ক পাইঁ সজাই হইথিলা পাহাড়পুর গ্রাম। আদিবাসীঙ্ক পবিত্র ধর্মস্থান গোসাণী পীঠরে পৌঁছিবা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিঙ্কু রাষ্ট্রপতি স্বাগত করিথিলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ক সহিত উপাসনা পীঠ জাহিরাঠারে পূজার্চনা করিথিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূজক নায়কে পূজা করিথিলে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রী মোদিঙ্কু জাহিরা পীঠর পরম্পরা সম্পর্কে অবগত করিথিলে। সেঠারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চারারোপণ করিথিলে। শনিবার নূতন ইতিহাস রচিলা রায়রংপুর। রায়রংপুরঠারে রাজ্যর প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে রাজ্যস্তরীয় উৎসব পালন করা যাইছি। গোটিয়ে মঞ্চরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেইথিলে। এহা সবুদিন পাই স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হই।

স্বতন্ত্র স্নেহ এবং শ্রদ্ধা রয়েছে। অনেক কার্য ব্যস্ততা সত্ত্বে আপন এখানে আসছে। আপন সম্বন্ধে জানান্তি, এর পূর্বে সে 5 দিন ধরে বিদেশের 5টি দেশ সে বুলি

শুনতলে সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী মানে তানসেন সিং এবং সাগরিকা আকাশবাণী বারিপদা স্টুডিও ঘটির সময় বর্তমান সকাল আটটা বাজিবাক যাচ্ছি আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে

শ্রোতা বন্ধু, এতবেলা যাই কার্যক্রম রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লির আকাশবাণী বারিপদা প্রচার করুছ গীতাঞ্জলি কার্যক্রম। শ্রোতা বন্ধু, জীবন এক প্রেমময় স্রোতস্বিনী ফলকুর ধারা, নিরবধি বহুথায়ে আগকু আগকু। যে জাণিলে জীবন সুন্দর, অনেক অসহিনী ঝড় ঝঞ্ঝার অসার মুহূর্তকু টপি জীবন দেখে নূতন এক সকালের সূর্যোদয়। সেটি হস থাকে, কান্দ থাকে, সুখ দুঃখ থাকে, আহ্লাদ থাকে, বিষাদ বি থাকে। এসবু বিনা জীবনকু যথার্থভাবে উপলব্ধি করা হুয়ে না। লুহ নথিলে হসর গুরুত্ব জানি হুয়ে না, দুঃখ নথিলে সুখর অন্তরীণ পুলকময় আবেগকু অনুভব করি হুয়ে না, বুঝি হুয়ে না জীবনর স্নিগ্ধতা আও প্রাণর উচ্ছ্বসতা কো।

0: খবর
1: রাখ নজর
0: দেখ খবর রাখ নজর খাস খবর
1: দেখ দুনিয়া দেখ দুনিয়া দুনিয়া সারা
0: দেখ খবর রাখ নজর খাস খবর
1: দেখ দুনিয়া দেখ দুনিয়া দুনিয়া সারা দেখ।

0: খবর
1: রাখ নজর,
0: দেখ খবর রাখ নজর, খাস খবর
1: দেখ দুনিয়া, দেখ দুনিয়া, দুনিয়া তারা দেখ,
0: দেখ খবর

শ্রোতাবন্ধু এলে আজর গীতাঞ্জলি কার্যক্রম আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রচারণ সেবা দিল্লি শুনেপারে কিছুক্ষণ মধ্যে।

0: আজি কোন করেছেন রাজা
1: কোন কলে
0: না তাকু আজি রাজ্য আজি দান দেই দেইছেন
1: বাহ
0: তেনু যা হউ সে বি এমিতি ভক্ত রাজি বন্ধা হই গাই
1: যাই বন্ধা হই গলে
0: তেনু দেখিবা বন্ধু মাহতি আজি কোন করেছেন
1: বন্ধু মাহতি কোন করেছেন

0: এই বন্ধু মহান্তি বিষয়ে জগন্নাথ মহাপ্রভু
1: তাহলে সে বন্ধু মহান্তি কি তাঙ্ক ঘর কোউঠি
0: আরে বন্ধু মহান্তি হেউছন্তি যেজি যাজপুর নিবাসী
1: আচ্ছা
0: তেন সে হেলে জাতির করণ এবং বহুত দরিদ্র ছিলে
1: আচ্ছা
0: দিনকর ঘটনা হেলা কোন
1: হেছি
0: না বহুত দেখি এমিতি দরিদ্র হই যাইছিলে যে কাহিকি না আজি দুর্ভিক্ষ পড়িলা যেতে দুর্ভিক্ষ পড়িলা সে তো তাঙ্কর পাঁচ জন কুটুম্ব তেন কেমিতি আজি পোষিবে তেন তাঙ্কর
1: পত্নী কইলে
0: আরে ঝিও হচ্ছে দুই পুয়া হচ্ছে এক এই পাঁচ জন কো কেমিতি হলে চলে চলেইবে সে আজি চিন্তা কলে বা সেই জগন্নাথ কো চিন্তা কলে তেনে তাঙ্কর স্ত্রী এতে কউছন্তি স্বামী মু এ পিলা মানকু কেমিতি আজি এ ভুকরু রক্ষা করেইবি
1: বেশ বেশ
0: তেনে মোর তো বন্ধুবাস কেই নাহান্তি তেনে আপন কর কোউটি বন্ধুবাস অছি ন সেটি নেই চালো মু সেঠারে তাঙ্কু এই ভুকরে তাঙ্কু রক্ষা করেইবি
1: রক্ষা করেইবি বেশ বেশ
0: তেনে সেই বন্ধু মহান্তি কইলে মোর বন্ধু বলি কেই নাই জনে অছন্তি সে শ্রীক্ষেত্রে তাহলে সে যেতে সেই পরিবার কু নেই পৌঁছিলে যাজপুরু শ্রীক্ষেত্রে পৌঁছিলা বেলকু চারি দিন হয়ে যাই
1: তাহলে সে রাত্রি যাপন কোউ দ্বারে কলে
0: যেতেবেলে সে চারি দিন হয়ে যাইছি কোউ দ্বারে সে যাপন করিছন্তি আরে সে গলা বেলকু দেখি দ্বার বন্ধ হয়ে যাইছি
1: হয়ে যাইছিলা
0: তেনে হেলা কোন
1: হয়েছি

0: ভবিষ্যনিধি পাঠির অতিরিক্ত কেন্দ্রীয় কমিশনর পূর্ণেন্দু ভূষণ বর্মা আলোচনায় অংশগ্রহণ করবে। কার্যক্রম সময় শ্রোতা মানে সে প্রশ্ন পচারি পে এপাই সে 2371 7 1 7 2 3 3 1 4 4 4 4 2 3 3 1 0 4 8 1 এবং 2 3 7 1 7 1 0 6 নম্বর ডায়াল করা হব। এব্যতীত শ্রোতা মানে 9 2 8 9 0 9 4 0 4 4 নম্বর হোয়াটসঅ্যাপ এবং সামাজিক গণমাধ্যম এক্সরে হ্যাশট্যাগ আস্ক এয়ার মাধ্যমে প্রশ্ন পচারি পে। বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন, খ্যাতনামা কৃষি বৈজ্ঞানিক এবং পদ্মভূষণ বিজেতা সর্দারা সিং জোহলঙ্কু লুধিয়ানায় সাক্ষাৎ করে কৃষি সম্বন্ধীয় আহ্বানগুড়িক সম্পর্কের আলোচনা করেছেন। শ্রী নবীন কহিছন্তি, কৃষি ক্ষেত্রে অনন্য অবদান দেইথিবা জোহলঙ্ক সহ আলোচনা করে তাঙ্ক মতামত ও প্রস্তাব দেশ পাইঁ লাভদায়ক হেব বলি কহিছন্তি। এয়ারফোর্স অর্জন সিং মেমোরিয়াল হকি প্রতিযোগিতার সপ্তম সংস্করণ বেঙ্গালুরুর এয়ার মার্শাল অমিত সিং বক্সি হকি স্টাডিয়ামে আসন্তাকালিঠারু আরম্ভ হব। আসন্তা মাস 3 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চালিব। এক সাংবাদিক সম্মেলনীরে এয়ার মার্শাল এস শিবকুমার সূচনা দেই কহিছন্তি, দেশের 16টি টিম এই প্রতিযোগিতার ভাগ নেউছন্তি। ভারতীয় সেনা, রেলবাই, সিআইএসএফ সমেত কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্যর দলগুলিক মধ্যে এই প্রতিযোগিতার ভাগ নেবে। প্রথম থর পাই বেঙ্গালুরুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হেউথিবা বেলে মধ্যপ্রাচ্যরে সৃষ্ট পরিস্থিতি যোগু বিদেশের কোণসি টিম এথিরে ভাগ নেউ নাহান্তি। সূচনা অনুযায়ী প্রতিযোগিতার পুরস্কার রাশি 7,51,000 রু 26,25,000 টাকা বৃদ্ধি করা যাইছি। আগামী ইংল্যান্ড গস্ত পাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই পক্ষরু 15 জনিয়া দিনিকিয়া দল ঘোষণা করা যাইছি। এই দলরে বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাঙ্ক ভলি বরিষ্ঠ খেলাড়ি মানে সামিল হইছন্তি। আসন্তা মাস 14 তারিখর আরম্ভ হেউথিবা দিনিকিয়া ম্যাচরে সুমন গিল অধিনায়ক এবং শ্রেয়স আয়র উপ অধিনায়ক দায়িত্ব তুলাইবে। দলরে রোহিত শর্মা, কে এল রাহুল, ঈশান কিষণ, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রাণা, অর্শদীপ সিং এবং গুরনুর ব্রানকু দলরে সামিল করা যাইছি। সূচনা অনুযায়ী জুলাই 14, 16 এবং 19 তারিখে ইংল্যান্ডের 3টি স্থানের একদিবসীয় ম্যাচ অনুষ্ঠিত হব। ফিফা বিশ্বকপরে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচরে ইজিপ্ট নিউজিল্যান্ডকে 3-1 পরাস্ত করেছি। পূর্বরু গ্রুপ এইচ র এক ম্যাচরে কেপ বর্দে ও উরুগুয়ে মধ্যে ম্যাচ 2-2 অমীমাংসিত রয়েছে। আজ রাতে 10:30 গ্রুপ জে র এক ম্যাচরে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হব। মুখ্য সংবাদ পুনিথরে। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান পরিদর্শন করে সহরিয়া জনজাতির চিতামিত্রঙ্ক সহ ভাব বিনিময় কলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নয়াদিল্লীরে আজিঠার আরম্ভ হেউছি ব্রিক্স জাতীয় সুরক্ষা পরামর্শদাতাঙ্ক সম্মেলনী। স্বতন্ত্র রণনৈতিক ভাগিদারী বৃদ্ধি উদ্দেশ্যে বৈদেশিক ব্যাপার মন্ত্রীঙ্ক মঙ্গোলিয়া গস্ত। আমেরিকা ইরান শান্তি আলোচনা পরিপ্রেক্ষীরে অশোধিত তৈল মূল্য 3% পর্যন্ত হ্রাস এবং ইংল্যান্ড গস্ত লাগি বিসিসিআই ঘোষণা কলা খেলাড়ি তালিকা। সংবাদ শেষ হলা।
1: Good afternoon. This is Akashvani and I am Valsa Williams with the midday news. The headlines. BJP government in West Bengal presents first full budget focusing on social welfare, infrastructure development and employment, announces a slew of women-centric schemes. BRICS National Security Advisors meeting begins in New Delhi to discuss emerging security challenges. External Affairs Minister Dr. S. Jaishankar arrives in Mongolia to hold meeting with his counterpart to deepen economic ties. IMD forecasts heavy to very heavy rainfall over Assam and Meghalaya today. And in FIFA World Cup, Egypt beat New Zealand 3-1 to secure first ever World Cup victory. In a major employment and welfare push, the BJP-led West Bengal government today presented its first full budget 2026-27, focusing on social welfare, infrastructure development and employment, and also announced a slew of women-centric schemes. Presented today by Finance Minister Swapan Dasgupta, has announced the recruitment for 1 lakh vacant posts across various state departments. 33% of these new positions will be reserved for women. We have a detailed report from our